স্ত্রীটি রোগিণা হয়ে যায় এবং স্বামীটি আজীবন সে স্ত্রীর সেবা করা পড়ে। যে স্ত্রী তার সেবা করিব বলে সে নিজে ভাবিলা এবং স্বামীর সেবা করা স্ত্রীটি নিজের পরম ভাগ্য বলে ভাবিলা, পরিস্থিতি সে স্বামী সে স্ত্রী কু গাধাই দিয়ে খুঁই দিয়ে মুন্ড কুণ্ডাই দিয়ে। এতে স্বামীর বিরক্তি নথায়, নিজের সবুঠার প্রিয় বন্ধু পাই সে কাম করুছি বলে সবুবেলে ভাবু থাকে। সাংসারিক জীবনরে স্বামী স্ত্রীর বন্ধুতা হচ্ছে সবুঠার বড় বন্ধুতা। সেথিপাই কোহা যায় বিবাহ দেহর মিলন নুহে মনর মিলন। এইভাবে সাংসারিক স্তরর এই বন্ধুভাব উপরক উঠি যেতবে ঈশ্বরক আড়ক মুহায় সেতবে মানুষ পরমার্থ লাভ করে। আমার চারিপাখ সহ বন্ধুভাবটি পোষণ করে পারা হচ্ছে এথিপাই প্রথম আবশ্যকতা।

প্রদান করবে। ভুবনেশ্বর ইডকো প্রদর্শনী পড়িয়া নভিল আইজ জাতীয় হস্তন্ত্র দিবস পালন করা কার্যক্রমটি রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্মপাটি, হস্তন্ত্র বয়ন ও হস্তশিল্প মন্ত্রী প্রদীপ বড়সামন্ত প্রভু যোগ দেবে। মুখ্য শাসন সচিব অনুগর্কর অধ্যক্ষতা ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মেলনী কক্ষেন গলাকাল এগ্রিস্টেক ওড়িশার রাজ্যস্তরীয় পরিচালনা কমিটি বৈঠক হয়েছে। বৈঠকটি রাজ্য কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগের কমিশনার ও শাসন সচিব সচিন রামচন্দ্র যাদব, রাইজে এগ্রিস্টেক অধীন কৃষক পঞ্জীকরণ ও ডিজিটাল ফসল সর্বেক্ষণ স্থিতি উপস্থাপন করে। ঝারসুগুড়া জেলার সবুন আয়তকা 75.78% কৃষক পঞ্জীকরণ হয়েছে বৈঠক নু জনাপড়ছে। ইতার সহিত রাইজে ডিজিটাল ফসল সর্বেক্ষণ রবি ও খরিফ ঋতু লাগি প্রস্তুতি সমীক্ষা করা। খরিফ 2026 লাগি তৈয়ার হইতিবা কার্যযোজনা অনুসারে ডিজিটাল ফসল সর্বেক্ষণ আইবা 16 তারিখ নু মূল হবা বলি জনাপড়িছে। রাজ্যে চালিথিবা ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন 2026 প্রক্রিয়া ইহাদে শেষ খেপ আড়কে যাওছে। দাবি আপত্তি ও শুনানি প্রক্রিয়া জোরসোরতি চালিথিবার বেলে আইবা 19 তারিখ ভিতরে যোগ্য নাগরিক মানে নিজর আবেদন করিপারবে। আইবা সেপ্টেম্বর 21 তারিখ চূড়ান্ত ভোটর তালিকা বাহারবা বলে মুখ্য নির্বাচন অধিকারী আরএস গোপালন সূচনা দিয়েছেন। রাজ্যে সড়ক দুর্ঘটনাকে কম করবার ও সড়ক সুরক্ষা নিয়মকে কড়াকড়ি ভাবে মানবারটাকে সুনিশ্চিত করবার লক্ষ্যটি বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতিভূষণ জেনা নির্দেশ দিয়ে সারা রাজ্যে এনফোর্সমেন্ট প্রক্রিয়া চালছে। সম্বলপুর, ঝারসুগুড়া, সুন্দরগড় জেলার পরিবহন বিভাগ ও পুলিশ তরফ ব্যাপক যাঞ্চ করা যাচ্ছে। নিয়ম উল্লঙ্ঘনকারী গাড়ি মানকর বিরুদ্ধে কড়া কার্যানুষ্ঠান বিল নিয়া যাচ্ছে। যৌতুক নিষেধ আইন 1961 কার্যকারিতাকে বরকস করবার সহিত ইতার বাবদে সচেতনতা বড়াবার উদ্দেশ্যটি ঝারসুগুড়া জেলাপালঙ্কর কার্যালয় ডিএমএফ সম্মেলনী কক্ষন দিনকিয়া জিলাস্তরীয় প্রশিক্ষণ কার্যক্রম হয়েছে। প্রশিক্ষণটি যৌতুক নিষেধ আইন আইনগত ব্যবস্থা, ভিন ভিন বিভাগর ভূমিকা আউ দায়িত্ব, পীড়িতামানকর লাগি সাহায ব্যবস্থা, আন্তঃবিভাগীয় তালমেল আউ যৌতুক প্রথাকে অটকাবার লাগি প্রতিষেধক পদক্ষেপ বাবদে বিস্তৃত আলোচনা করা যাইথিলা। নুয়াপড়া জেলা কোমনা পঞ্চায়েত সমিতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষয়িত্রী নিয়ে গোটে উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক হয়েছে। জেলা শিক্ষা অধিকারী ডক্টর প্রশান্ত কুমার মহান্তি অধ্যক্ষতা বৈঠকটি জেলাপাল মধুসূদন দাস যোগ দিয়ে জেলার শিক্ষা ক্ষেত্রটি হাসল হয়ে সফলতার সমীক্ষা করা। এই অবসরে সম্ভাবনা 2027 কার্যক্রমর বিল শুভারম্ভ করা। পাণিপাগ, রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। ইতার প্রভাবটি ভিন ভিন জায়গায় বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুসারে আইবা 11 তারিখ তক বর্ষা লাগি রহবা। আইবা 24 ঘণ্টা ভিতরে বিজুলি ঘড়ঘড়ি সঙ্গে বর্ষা হবা বলে পাখাপাখি সবু জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। এছনে আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 মিনিট থি। জুহার।

0: অল্প অল্প হাসি, অল্প অল্প গপি, অল্প অল্প হাসি, অল্প অল্প গপি, নজাও নজাও এমিতি এতে মাপি চুপি,
1: অল্প অল্প দেখা, অল্প অল্প কথা, অল্প অল্প দেখা, অল্প অল্প কথা, সেথিরে থায় মজা সবঠারু বেশি,
0: অল্প অল্প হাসি।

তেবে শ্রোতা বন্ধু, আজির ভারত হচ্ছে বিশ্বের সবুঠার বড় যুব জনসংখ্যা বিশিষ্ট দেশ। দেশের উন্নতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা এবং গণতন্ত্রর ভবিষ্যৎ অনেকাংশের যুবপিঢ়ি উপরে নির্ভর করে। এই কারণ বর্তমান দেশের রাজনীতি যুব সহ সিধাসড়ক সম্পর্ক স্থাপন করা বেশি গুরুত্ব দিয়া যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যুবপিঢ়ি বিশেষ করে জেএনজি সহ অধিক নিকটতর সম্পর্ক গড়ি তোলা এক নয় ডিজিটাল অভিযান আরম্ভ করেছেন। এই পিঢ়ির অধিকাংশ যুবক যুবতী সোশিয়াল মিডিয়া মাধ্যমে সূচনা গ্রহণ করতে এবং নিজের মতামত প্রকাশ করতে। সেইপা সরকার পারম্পরিক প্রচার পদ্ধতি সহ ডিজিটাল মাধ্যমে অধিক গুরুত্ব দেওয়া। এই অভিযানের প্রধানমন্ত্রী সরকারি সোশিয়াল মিডিয়া হ্যাণ্ডেল্রে ছোট ছোট ইনস্টাগ্রাম রিল, সংক্ষিপ্ত ভিডিও, যুবমানক সহ অনৌপচারিক কথাবার্তা, প্রেরণাদায়ক বার্তা এবং সরকারক বিভিন্ন যোজনা সম্পর্কিত সহজ ভাষার তথ্য প্রকাশ করা যাচ্ছে। লক্ষ্য হচ্ছে যুবমানক পাখে সরকারক বার্তা সরল, আকর্ষণীয় এবং দ্রুত ভাবে পৌঁছাইবা। এই অভিযানের পৃষ্ঠভূমির নিকট অতীতরে কিছু রাজ্যের প্রবেশিকা এবং নিযুক্তি পরীক্ষার প্রশ্নপত্র লিক ঘটনাকে নিয়ে যুবমানক অসন্তোষ, চাকরি সুযোগ সম্পর্কিত চিন্তা এবং সোশিয়াল মিডিয়ায় পড়ুথিবা আলোচনাকে মধ্যে গুরুত্ব দিয়া যাইছি। এই পরিস্থিতিরে সরকার যুবমানক সহ অধিক সিধাসলক যোগাযোগ করা, সরকারি পদক্ষেপ সম্পর্কে সেমানক অবগত করাইবা প্রয়াস করছন্তি। বিশেষজ্ঞমানক মতরে ডিজিটাল যুগরে সোশিয়াল মিডিয়া কেবল মনোরঞ্জনর মাধ্যম নুহে, এহা সরকার এবং জনসাধারণ মধ্যে সংগ্রামপুর এক প্রভাবশালী মঞ্চ। যুবমানে নিজ মোবাইল ফোন মাধ্যমে সহজে সরকারি সূচনা, যোজনা এবং নূতন পদক্ষেপ বিষয়ে জাঁপারুটি। এহা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুবমানক সহভাগিতা মধ্য বৃদ্ধি করিপারে। তবে সরকারক পক্ষ এহাকু যুবমানক সহ সংযোগ বৃদ্ধি করিবার এক ডিজিটাল প্রয়াস বলে বর্ণনা করা যাচ্ছে। ডিজিটাল ভারত যুগরে সরকার এবং নাগরিকক মধ্যে সহজ, স্বচ্ছ এবং দ্রুত সংযোগ গড়ে তোলা সময়ের আবশ্যকতা। যদি এই প্রকার অভিযান কেবল প্রচারের সীমিত নরহি যুবমানক সমস্যার সমাধান, রোজগার সুযোগ, শিক্ষার উন্নতি এবং কৌশল বিকাশ দিগে ঠোস পদক্ষেপ সহ আগক বড়ে, তবে এ ভারতের যুবশক্তি অধিক সশক্ত করবার সহায়ক হয়ে পার। পরিশেষে কুহযাইপরে প্রধানমন্ত্রী এই নয় ডিজিটাল অভিযান দেশের যুবপিঢ়ি সহ সরকারক সহযোগক আহরি মজবুত করবার এক প্রয়াস। এর প্রকৃত সফলতা নির্ভর করব যুবমানক আশা আকাঙ্ক্ষাকে কতদূর পূরণ করা যাচ্ছে এবং সেমানকর সহ নিরন্তর অর্থপূর্ণ সংলাপ কতদূর স্থাপিত হচ্ছে। তবে শ্রোতাবন্ধু, ভারত বিশ্বর সর্ববৃহৎ গণতন্ত্র। এই গণতন্ত্রর সর্বোচ্চ বিধান প্রতিষ্ঠান হচ্ছে সংসদ। লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে গঠিত সংসদরে দেশের বিভিন্ন আইন, নীতি, অর্থনৈতিক পদক্ষেপ এবং জনসাধারণক সহ জড়িত প্রমুখ বিষয় উপরে আলোচনা হয়ে থাকে। প্রতিবর্ষ আয়োজিত তিনোটি অধিবেশন মধ্যরু মৌসুমী অধিবেশন বা মনসুন সিজন এক গুরুত্বপূর্ণ অধিবেশন, যেউঠারে দেশের সাম্প্রতিক ঘটনা, নূতন বিল, সরকারি নীতি এবং জনস্বার্থ সম্পত্তির প্রসঙ্গ উপরে বিস্তৃত চর্চা হয়ে থাকে। চলিত বর্ষর মৌসুমী অধিবেশনরে শাসক এবং বিরোধী দলর বিভিন্ন নীতিগত এবং প্রশাসনিক বিষয়কে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জারি রয়েছে। দেশের অর্থনৈতিক বিকাশ, শিক্ষা, নিযুক্তি, কৃষি, পাইপাই ভিত্তিভূমি, ডিজিটাল প্রশাসন, আভ্যন্তরীণ সুরক্ষা এবং কল্যাণমূলক যোজনা ভি বিষয়গুড়িক আলোচনার কেন্দ্রবিন্দু পালটিছে। সরকার নিজের বিভিন্ন যোজনার অগ্রগতি সম্পর্কে সংসদকে অবগত করুথিবা বেলি বিরোধী দল বিভিন্ন প্রসঙ্গে সরকারকে প্রশ্ন করে উত্তর মাগুচ্ছন্তি। এই প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার এক স্বাভাবিক এবং আবশ্যক অংশ।

0: এ চৈত্য,
1: হ্যাঁ লেগড়ু দাদা, জুহার জুহার জুহার।
0: হ্যাঁ জুহার জুহার জুহার। যে বাবুরি,
1: হ্যাঁ
0: তুই তো পাঠ সাঠ পড়িছু?
1: হ্যাঁ
0: হ্যাঁ কি নিক?
1: হ্যাঁ পড়িছে তো,
0: পড়িছু। আর মুই তো খনেক হেতকি নেই পড়ি বল।
1: হ্যাঁ যেতকি পড়িছু পড়িছু।
0: পড়িছে আর হয়। যে বাবুরি,
1: হ্যাঁ
0: তুই তো জানিছু তোর বাপার সঙ্গে মুই চাষবাস আরম্ভ করিছিলি।
1: হ্যাঁ
0: আর এসপতে তো চাষ করুছে। যে শুনতো কায় বলছে কি, আমি যেতে পয়সা খটালে ফুনি চাষবাস নে বল, কেতবেলে মড্ডি হচ্ছে, কেতবেলে বর্ষা হচ্ছে, কেতবেলে গজা নে হবার না, হ্যাঁ কেতবেলে পোক খুঁচে, এন্তা সুবিধা অসুবিধা ভিতরে রে বাবু এজ পথে সংঘর্ষ চালিছি।
1: দাদা
0: হ্যাঁ
1: ই সংঘর্ষ তো চাষি জীবনে চালিথিবা
0: চালিথিবা না,
1: কেতবেলে কায় প্রাকৃতিক বিপর্য আসবা
0: হয়
1: কে জানিছে কো।
0: সত কইলু রে বাবু, দেখনু তোকে কায় করি মুই পত্রুছে।

0: শুনলু দাদা,
1: তুই ডাকলু আমার দাদাকে, দাদা ফুনি পরিবেশন কলে, হ্যাঁ আর এবে শুনলু বলুছু, বঢ়িয়া লাগলা রে বাবু। তো হেতির লাগি তোর মোর তরফনু আমার শিল্পী দাদাকে তাঁকর দলবলকে ধন্যবাদ কুটিক দামা
0: দামা দামা দামা। যে দাদা
1: ক
0: তার সঙ্গে
1: হ্যাঁ
0: জ্ঞান কুশলর কথা
1: বলে আমার বিশেষজ্ঞ আজ্ঞা মনকর কথা
0: কথা
1: হ্যাঁ
0: তো কথা টিকে শুনমা।
1: হ্যাঁ
0: হ্যাঁ দাদা টিকে কথাবার্তা হন,
1: হ্যাঁ
0: আমি বসি করি শুনু
1: শুনু।
2: আজ্ঞা জুহার
3: জুহার।
2: ই আজ আমার যে কথাবার্তাটা আছে আজ্ঞা, ই পনিপরিবা ফসলের জীবাণু সার প্রয়োগ, যে জীবাণু সার বলে কানা আজ্ঞা?
3: জীবাণু সার আপনার পনিপরিবা চাষে যা সাধারণত ব্যবহার করা যায়, আমার বিভিন্ন প্রকার পনিপরিবা আমার কলাহাঁড়ি যে চাষ করা যাচ্ছে সব ঋতুরে আপনার পনিপরিবা অ্যাভেলেবল রয়েছে।
2: আজ্ঞা
3: চাষি ভাই মানে যদি এই সব অনুসার গুলো ব্যবহার করবে তাহলে আমরা অধিক অমল পাইপারে। আর এর সুফল ভাবে আপনার যে কোচ্ছেন সড়া গোবর খত কিংবা কম্পোস্ট কিংবা জৈবিক সার ব্যবহার খুব কম পরিমাণে বা ব্যবহার আদৌ করিনথান্তি। সেইভাবে করা দ্বারা কোণ হচ্ছে না মাটির স্বাস্থ্য মানে খারাপ হয়ে যাচ্ছে। সাধারণত রাসায়নিক সার মধ্যে আমার বেশি দাম হয়ে যাচ্ছে বা আমার জীবাণু সার গুড়ি কম দামে মিলুছি। আর জীবাণু সার আপনার যদি করছেন তাহলে রাসায়নিক সার ব্যবহার কম করা সহ অল্প খরচে মধ্যে মিলুছি, যদ্বারা কিনা ফসলের গুণাত্মক মান মধ্যে আমার বৃদ্ধি ঘটুথায়। আর এই প্রয়োগ দ্বারা মৃত্তিকার স্বাস্থ্য রক্ষা সম্ভব হয়ে তথা চাষী ভাই মানে যে ভাই মানে আপনার শঙ্কর পনিপরিবা চাষ করছেন কৃষকর সে রাসায়নিক সার জীবাণু সারক যদি সমন্বিত ভাবে প্রয়োগ করে তাহলে আমি অধিক অমল পাইপার। আর জীবাণু সার প্রয়োগ দুই প্রকার আমার করা যাইপার, সাধারণত দেখা যায় আমার যে কলচর পাউডর হিসাবে বা আমার তরল অবস্থায় উৎপাদন করা যায়। তো এই যে আমরা আপনার পচারে যে আমার জীবাণু সার গুড়ি কোণ অনেক সেগুলি আপনার উপকারী অণুজীব গুড়ি যে যথাক্রমে আপনার যবক্ষয়ার্জন যেটা নাইট্রোজেন কু বিবন্ধন করে জীবাণু সেমি ফসফরস কু দ্রবীভূত করে পড়ে জীবাণু মধ্যে আমার জীবন্ত অবস্থায় মিলিথান্তি। এই জীবাণু সার যদি আমি প্রয়োগ করছেন তাহলে আমার ফসলের অমল বঢ়িয়া সহ বায়ুমণ্ডল।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু সংসদ সমীক্ষা এরি লেখরে শুণছু আকাশবাণী দিল্লী কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুচান আঞ্চলিক গীতক্রমে কতোটি সম্বলপুরী গীত কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন শিল্পী পদ্মিনী বাগ, গীত রচনা অরক্ষিত ধরুয়া এবং সঙ্গীত সংযোজনা প্রভুদত্ত প্রধান।

শ্রোতা বন্ধু আপনার শুণুলে আঞ্চলিক গীতক্রমে সম্বলপুরী গীত আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু শুণন্তু এক সূচনা চলিত মাস 8 তারিখ শনিবার আকাশবাণী কটক কেন্দ্র তরফর পূর্বাহ্ন 10টার 11টা পর্যন্ত এক ঘণ্টা পাই এক বিশেষ ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রমর সিধা প্রসারণ করা যিব। এথিরে বিষয় রয়েছে অঙ্গদান মহত দান। এই কার্যক্রমরে বিশেষজ্ঞ ভাবে যোগ দেবে রাজ্য চিকিৎসা শিক্ষা ও তালিম নির্দেশালয়ের অতিরিক্ত নির্দেশক ডক্টর উমাকান্ত শতপথী এবং রাজ্য অঙ্গ ও টিস্যু প্রত্যারোপণ সংগঠনের যুগ্ম নির্দেশক ডক্টর বিভূতিভূষণ নায়ক। কার্যক্রমক সংযোজনা করবে প্রজ্ঞা পারমিতা সাহু। শ্রোতাবন্ধু মানে এই বিষয় সম্পর্কিত প্রশ্ন টেলিফোন নম্বর 06712303146 এবং 06712303149 জরিয়ারে স্টুডিওরে উপস্থিত থিবা বিশেষজ্ঞকু সিধাসলখ প্রশ্ন পচারি উত্তর পাইপারিবে। সূচনাটি এতিকিরে শেষ হেলা। শ্রোতাবন্ধু আপন মানে শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনারু। আমার কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভরে 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে। কার্যক্রমর পরবর্তী গীতটিকে শুণবা অনুরোধ করছেন চিত্তরঞ্জন দেবস্মিতা ও শ্রীজা ধর্মগড় কলাহান্ডি। কথাচিত্র লেখিছি না তোর, কণ্ঠদান করছেন বিভু কিশোর ও অসীমা পণ্ডা।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুচার অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম কার্যক্রমের পরবর্তী গীতটি নেইছু সংস্কার কথাচিত্রর কণ্ঠদান করেছেন শিল্পী চন্দ্রাণী মুখার্জী এবং গীত রচনা নিজাম। এই গীতটি শুণবা অনুরোধ করেছেন জ্যোতির্ময় বাবু শিবম ও শুভ খড়িয়াল নয়াপড়া জেলার।